সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর শাওন মাহর আজি 10 তারিখ, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর আজি 27 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর ত্রয়োদশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:49:24 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:10:47।

প্রতীক্ষা কেতিয়াবা হয় খন্তেকীয়া, কেতিয়াবা হয় অন্তহীন, কেতিয়াবা মধুর, কেতিয়াবা আমনদায়ক। কিন্তু জীবনজোড়া প্রতীক্ষা মধুর না আমনদায়ক? মন বরণের উপর দিয়ে প্রতীক্ষায় যেতিয়া হরপিল গতিরে আগবাড়ে গন্তব্যস্থানলৈ, শুই যায় প্রতীক্ষা করা জনের হৃদয়। আকুল আগ্রহে রয়ে থাকা জীবনত হানি যায় মাধুরীমা প্রতীক্ষার সিহত, আর কেতিয়াবা দি যায় সীমাহীন বিষাদ। প্রতীক্ষা পোয়া নোপোয়া, বিশ্বাস অবিশ্বাস, আনন্দ বিষাদর মধুর সংমিশ্রণ, ধৈর্যর পথেদি গতি করা হৃদয়রই যে এক মধু মৃদু কম্পন, তেনে এক প্রতীক্ষার কাহিনী দীঘৌ নৈর পারর সোণসৰা গাঁৱৰ অনুপম আর অনামিকার। ইজনে সিজনের প্রণয়ের প্রতীক্ষাত রয়ে আছে প্রণয়ের প্রতিশ্রুতিরে, হয়তো আহিব প্রিয়ার আগমনের অপেক্ষাত অদম্য হেঁপাহে রয়ে আছে অনুপম। কিন্তু বহাগর বরষুণ যাকে সোঁৱৰাই দিলে প্রিয়া মিলনের মধুর স্মৃতি, এ আজি বারিষার প্রথম বরষুণ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথাটো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে টনি মরাটো তোর একটি আর।

জানো বড় ক্ষমা যত মানো বিচারি বজারত তিতাপি ললো ওই মানুহকে ভাল পোৱা ৰূপৰে কুমার মই মানুহকে ভাল পোৱা ৰূপৰে কুমার পক্ষী রাজ ঘোড়া খট খট খট খটকে দৌড়া ও গতি গতি মই

0: গোয়ার রূপর কুঁয়ারির মিলন নয় মোর পছন্দ, দুইটাকে কাটি কুটি করে দিম লন্ড ভন্ড।
1: খবর খবর খবর দা
0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত, এনার যোগান ধরে যাও তার বাবে কিছু কমিশন পাও। দে যুদ্ধ
1: খবর দা
0: খবর দা।

নানা রাজভবন হয় থাকে মনে মনে খিরি পুরিলে জাগে হয় থাকে মনে মনে খিরি পুরিলে জাগে হাহ থাকে জনে জনে গোট খুয়া।

নন্দন নীলিকানি পেনসি কেলাঙার পু ছিপার পু পনপ পুসি ইসি লাম আর্জানা সিপেন মিনিস্টার সারপু পাচিনিল আবারিম ইন্টেলিজেন বরিও ডাইরেক্টর তপন ডেকা আবারিম ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার চেয়ারম্যান এস সোমনাথ আইআইটি চেন্নাই ডাইরেক্টর ভি কামাকাটি আবারিম এজুকেশন সেক্রেটারি অনিতা কারওয়াল লাপেন লজিস্টিক এক্সপার্ট অমিত লাল মিনা আতুমতাক কেসেং মি টাস্ক ফোর্স আলং আরপু দুদুল টাস্ক ফোর্স আহমপাংপেন্সি আতক আসা লং কেথে কেথে কেলেট কেফেট লং টারলিপনপ গভর্নমেন্ট কাছারি আতুম আতক আসার লং কাপিডু কেলেট কেফেট তো কগাপট মিনিস্টার সারপু পেন্টা নিংডুক লোলাপেন কেবাং জার নিলাসন কেলেট কেফেট কাবেদে জিয়া ফান্তা সুরি সুরি লো গাছারলে আরি সুরনিম সতমাফান আনিং পাথিবনল বীরতা লাপানসকাংতনিল

0: লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু আদন্থু পেনাব কার্বি আজাই মেঘলং পেন কপি পি সিরত পারজুই বা পিনি পেন চেথান মেঘসিনা পেনাব জাখং চেকলু নিফাই ইংকরনের কে দুর্মিয়ার নি কার্বি আজাই মেঘলং পেন আফ্রাংসি আর নিবাংসন বীরতা আরজিলং ইজে লাসোদের আফি সারলান্থি আরজিলং ইজে সারলান্থি আরজিলং দেডাফি লামজি রং দেংলং পেন হান কারচি পেন কেরেং ই লাপেন আলি ববুথা কেনসিং ইং তি পেন কিথান লামজি আরজুলং ইচে কেন সিং ইংটিপেন গিথান লামজির আর্জু দেডাফি পেনাবকে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে কাতালানি পছি লামজির আর্জুলং ইকি লামজির আর্জুলং দেডাফি লুনং দেংলং প্রেন প্রেম তেরং মিন্ডারসন ফাংচু পখিলা লিঠিপি নমিলা হানসিপি পেন কে লুন আসনসনা লুন আর্জুলং ইচি পেনাব কার্বি আজাই মেঘলং পেন কপি পি সি রত পারজু জিমাকে লাঞ্চ দিগল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু আদন্থু লামেটকে ফোরাং দেংলং পেন হাকিম রং পি পেন কে টক আতমসু আতমসু আমি আকাই আকাং তিং কাথে আং আলামু তাংতে আরজুক সেনং হাকিম রং পিপেন কে টক লাবাংসু আতমসু
1: আদাব আসাম প্রি হা নিহাং মালং আফুচং আনাত পেন বাংরিং কো আনলনি আলন কেদু লাকে আদাব প্রাং থুর সি লাংলতে চিনিজি মঞ্জির সুতা লাসে আদাব আসামপ্রি বাংরিং আতুর কেলাংজি পুরা কাইকেতা থুর দাপসি সামপ্রি আফানকার দম্পাজিরমি সন্থাক থাকসি আদাব প্রাং কেবাং আসামপ্রি আফান সিনিং আংসং আংহুন ওটেক বসু সারু মাইনো আতুম দো আন্তা আসে কেলাং এট আলুন তুমো পেন কংজার আংডি পেনসি কারদম চেপাজির আনপারটা কংটিং কুক আপির বি পেন কচেপাজক ঠেক আপট পুরা থেংপি থেংফাং মারাত মারেং লংরয় লংজেং দো আন্তা আসেং আরংসি আদাব প্রাং আসামপ্রি আতুরফান হিরজুমি পাজিরমি লাসনসি লুঠানবাং রংকে আকাই আলংতা পিরবি আথাক আতুর কেলং আতেংসি সামপ্রি আতুর লংদুন্দ লাসি রংকেতা কচিংহন আসের আংলং লাকারবি আংলং আলংরি আরলু হা রংমানপি পু আলংসি লুঠানলংল বন্তা স্যামসন সিং ইংটি লাপেন আরি আসাংহো আতুম কচেপাদুক টেকাং পেন কেলং আসের আংলং আলং কেতুরডাং আসামপ্রি আতুরফান রংমানপি আলং কেথান আলু থানবাং আবাং কো আনসি ডেং দুঞ্জি আফান জাদি পার্সিকদাম রংমানপি লু কচারলি আহেম কে তোহার পি পেন হেলুপিকলাং বন্তা হালাবাংসো আরং রূপ আলংটা সো কার্বি আমুলুক আতুম দন্ত্রক্সিনের কেবদো কেলেজি আপ্রাং তোয়ার নাম্পি লংকু ফোপনজিলাং তোবারটা কেকে কংকাং কংতুই কংচেং আলামকে ইলিতুম ইংলং আখেকে মাদুটা চিনি
2: নমস্কার আকাশবাণী গুৱাহাটীৰ এতিয়াৰ বাতৰি সৈতে মই জুলি শৰ্মা বৰুৱা। ৰাজ্যৰ বান পৰিস্থিতি সামান্য উন্নত হৈছে যদিও বানৰ বিভীষিকা অব্যাহত আছে। এতিয়া নখন জিলাৰ ২৪টা ৰাজহ চক্ৰৰ ৭৬৩খন গাঁও বানত বুৰ গৈ আছে। ৰাজ্যত এইবাৰৰ বানত প্ৰাণ হেৰুওৱা লোকৰ সংখ্যা ৮৮ হৈছেগৈ। এতিয়াও ৩৭,৭২৪ জন লোকে সাহায্য শিবিৰত আশ্ৰয় লৈ আছে। ভয়াবহ বান পৰিস্থিতি মূল্যায়নৰ উদ্দেশ্যে কেন্দ্ৰীয় গৃহ মন্ত্ৰালয়ৰ যুটীয়া সচিবৰ নেতৃত্বত গঠিত আন্তঃ মন্ত্ৰালয় কেন্দ্ৰীয় দলে আজি শিৱসাগৰ আৰু ডিব্ৰুগড় জিলা বান প্ৰভাৱিত অঞ্চলসমূহ পৰিদৰ্শন কৰে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে পৰীক্ষা ব্যৱস্থাৰ সংস্কাৰৰ বাবে এটা উচ্চ ক্ষমতাসম্পন্ন কাৰ্যবাহিনী গঠনৰ কথা ঘোষণা কৰিছে। বিশিষ্ট প্ৰযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানীয়ে এই কাৰ্যবাহিনীক নেতৃত্ব দিব।

আকে আকাশবাণী গুহাটি মহাবাহু আদন্থু লুনবাং আংডেং দামথুনাং লুনবান আংডেং লং পেন কিচেংসি আলুন কাংবুরা মিলিক পেন কি কিলুন আলুন আলুন লামথি ক্লির দাব কিতাং কাচিং খান তাংটে আরজিক সেনাং লুনবান আংডেং লং পেন কিচেংসি আলুন

লুন বানাং ডেং লং প্যান আদুন্ঠু আলুন মঙ্গল সিং বি পেন গেলুন আলুন আলুন লামথে সেং চেপা ওয়েরে কাহন তাংথে আর জিপসানাং লুন বানাং ডেং লং প্যান আদুন্ঠু আলুন চের

লুন বানাং ডেঙ লং পেন আদুসি আলুন জে কাজেক বিপি পেন কি লুন আলুন আলুন লামথি রানাম ইকি পি আচেথি দোটিক তাংটে আরজিক সেনাং লুন বানাং ডেঙ লং পেন আদুসি আলুন কাজেক বিপি কিলুন আলুন লামথি রানাম ইকি পি আচেথি দোটিক

0: গড়ে এটা মই ঘোড়া বান্ধা চকাত 15 টকাকে বিক্রি করো জোড়া দুটা হয়
1: হাঁহর কণী জোড়া 15
0: হয় আমি ঘোড়া বান্ধা চকাত বিক্রি করো এনে কিছু মানে ব্যাপারী আমাদের হলো 20 টকাকে বিক্রি করে কিন্তু আমি নিজের মানুষ আমার মানুষ খাই কোনো আমি 15 টকা দিয়ে দিই তাদের আমনি যদি আমি এটা হাঁহ হাঁহগুলো আমি এটা বর্তমান 5 টকা বিক্রি করে আছো এটা হাঁহত আর মাইকীকেইজনী আমি বিক্রি নকরো আকো এটা পোয়ালি শুকাইছো আকো এটা পোয়ালি 100 জনী মান হয়েছে আমি আকো পোয়ালি ডাঙর করি আমি আর হাঁহ বিক্রি করবে যাব না লাগা ইয়াতে বিচারি আহে তেমনকে সকল মানে আর জানা হয়ে গেছে আর এটা গাখির মই এটা 3 জনী গাই খিয়াও বা মই মানে পিছবেলা গাখিখিনি মই দই বানাও দই বানাই মই 1 লিটারের এটা কনটেন্টে মাত হয় তাতে ভরাই পেলাই লই যায় ঘোড়া বান্ধত বিক্রি করো গোটাইখিনি মানে ভাল পায় খায় এনেকুৱাকে মই ঘরখন চলাই আছো আমার এটা পরিয়াল মাইনা এটা বাবু এটা আর দাদা থাকে বউ থাকে আমার পরিবার বাবু তো এবার হাই আসানি সাকানিয়া এই শিবাজ হাই আসানিত পড়ে সায়েন্সত পড়ি আছে মেট্রিক ভাল রিজাল্ট করেছে মই এজন মানে সেইটো কারণে মই সুখী মই এজন খেতিয়কর লড়াই যদি 81.5% পাস করেছে মই তাৰমানে কৃষকর খেতির ইনকামেদি মই এইখানে করে আছো
1: আপনি কৃষি কৃষির উপর ভিত্তি করে আপনি গোটাই ঘর
0: গোটাইখানে ঘর সমাজ ইয়াতে এটা আমি ইয়ার সমাজের মই এজন এই পশ্চিম মাতিমুড়া মই এজন সেক্রেটারি এতিয়া বর্তমান মই সেই সমাজের ব্যস্ত আমি গোটাইন কৃষকে এইবার 28 বছর আমি ইয়াতে এটা কৃষকর দোল পাতো প্রতি বছর এইবার 28 বছর হল 28 তারিখ 28 বছর হল এই বর্তমান আমি সেইটুত ব্যস্ত থাকো আমি সমাজের থাকো ইয়াতে যে এই রাস্তা পদূলি গোটাইগুলো কামত আমি ব্যস্ত হয়ে থাকো এনেকা থাকলে ভালো লাগে মনটো কোনো অসুবিধা না পায় হয়
1: যেহেতু কৃষি আর সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত তাক পৃথক করব নোৱাৰি
0: নোৱাৰি
1: গতিকে আপনিও কৃষির লগে আপনি
0: সংস্কৃতির লগতো জড়িত গোটা হয় মানে সমাজের লগত জড়িত এটা আপনার মই আমি সব পুয়া গধূলি আমি শ্রবণ কীর্তনের নাম ধরো গোটাইখিন কৃষকের লগ হয়ে মনটো ভাল লাগিল দিনটো কষ্ট করে গধূলি ঈশ্বরের নাম ললো তেওঁলোকৰ ওচৰত অর্পণ করলো এনে
1: আপনি আমি মীন পালনের কথা পাতি আছিলো মাছের যে বীজ সেগুলো কোরপা আনে
0: এইটা আমার ব্যাপারে রঙিয়ার পর আনি দিয়ে
1: আপনি দেখি গম পাইনে যে এটুই ভাল হব কোনটো
0: ভাল হব এটো ভকুয়া এটো রো এটো মিগা হেনুকা মাছ আমি গম আৰু আমি তা মানে কেৰিও বসাই জন মাছ আনো কি লুট করে 5:30 উঠা আমি এতিয়া বৰ্তমান দিলো নহয় আকৌ আবার আমি মাঘ বিহু সময়ত সেই বস্তু মাছটো উঠাই দিলে আমার লাভবান হ'ম হয় আমার 1.5 কিলো 2 কিলো হয়ে যাব
1: আর মাছবোৰ কত বিক্ৰী কৰিব
0: মাছ আমাৰ ইয়াৰ পৰা বেপাৰী লৈ যায় কিলো এটা আমি এবার মই মাঘ বিহুত ৰৌ মাছ 300 টকা ভকুয়া 350 আৰু মিগা এগুলা 2 টকাকে বিক্রি করে দিছো ইয়ার পরে লে যায়
1: মীন পালনের ক্ষেত্রে কিবা প্রত্যাহ্বান সম্মুখীন হয়
0: প্রত্যাহ্বান মানে কেতিয়াবা হয় মানে এনেকুৱা হয় মানে পানীটো বেছি গরম হলে বা পুখুরীটো গ্যাস উৎপন্ন হলে মাছটো কিছু মাছ মরে তাই কিন্তু আমি জানো মাছটো তাৰমানে যেতিয়া কল কলাই বল বলাই থাকো তেতিয়া আমি গম পাইছো যে পুখুরীটোত কিবা এটা হয়েছে হয় আমি তাৰমানে লগে লগে ওই মীন মহল আলোচনা করি তেওঁলোকৰ পরামর্শ লৈ আমি সেই হিসাবে এটা কাম করে দাও
1: সেই ক্ষেত্রে সুন্দরভাবে আপনাদের
0: উপযোগ পাই এতিয়া বর্তমান ভালো ভালো চলি আছো বহুত মানে বর্তমান এটা কৃষকের উপর আমার এটা ইয়াতে কৃষকখিনি বহুত উন্নতি হয়েছে আর কৃষক তো কৃষিখিনিয়ে মেইন
1: আর গরু ছাগলীও আছে
0: হ্যাঁ আমার গরু আছে গরু এটা আমার 3 জনী খিরাও 2 জনী গাভীন ছাগলী মোৰ 28 জনীমান ছাগলী আছে ছাগলী এটা আমি অসমীয়া ছাগলী মই মাজতে ভেড়া ছাগলী আছিল ভেড়াটো মই উঠাই দিলোঁ ভেড়াটো এইকাৰণে উঠাই দিলোঁ ভেড়াটো না ৰ'দ সহ্য কৰিব নোৱাৰে আৰু এৰি দিব লাগে দুহাগ দিব নালাগে দুহাগ দিব নোৱাৰি কিন্তু আমাৰ অসমীয়াটো হ'ল দুহাগ দিলে থাকে আৰু অসমীয়া ছাগলৰ উৎপাদনটো ভাল এজনী মাইকী এতিয়া মোৰ এজনী মাইকীয়ে 3টা পোৱালি দিছে আৰু এতিয়া বৰ্তমান পঠা ছাগলৰ এতিয়া 6 মাহ পঠা ছাগলটোত 3,000-4,000 টকা পায় এনেকৈ আমি চলি আছোঁ আমি এতিয়া লাভবান গরু ছাগলী কৃষক গোটাইখিনি আমার লাভবান হয়ে আছে আমি কৃষক খেতি করে ভাল ফল পাই আছো
1: 28 জনী ছাগলী আপনি প্রথম কেতিয়া আরম্ভ করেছিল
0: মই এতিয়া বর্তমান মই কৃষক মানে এই বিষয়ে মই আজি 25

0: কেনে বঢ়িয়া কথা, তার মানে মোর কথা গোটেই পৃথিবীর মানুষে জানে। ময় লঘুপতনক, ময় তা বিখ্যাত কাউরি। এজোপা অতি পুরনি বিরাট ডাঙর গছত মোর ঘর, তারে ডালত বহি মই পৃথিবীখনের আলেখ লেখ চাই থাকো চাই থাকো। কোনোবা এজন আহিছে ইফালে। ইস, দেখিলেই ভয় লাগি যোৱা চেহেৰা পাই, হাতত এডাল মস্ত টাঙোন, কান্ধত এটা ডাঙর মোনা, চকু দুটা রঙা একেবারে, এই চুলিবর কেনকা থরঙা দেখুন, তাকে আক উপরলে ঠোপাই বান্ধি থাকে, মস্ত মানু পাই কিস কিস করে কলা, মানে বরণটো প্রায় মোর নিচি নাই। আও মানুটোর মতি গতি বর সুবিধার নয় হবলা দেই, কেনেকে হাতত খারে ভরিত খারে খোঁজ কাড়িছে দেখুন, সোরে জানিবা। ইস, মোর যে ভয় লাগিছে পাই, কা কাকে চিঁড়ি হুলস্থুল লগাই দিবলৈকে মন গৈছে, পিছে একেবারে মনে মনে থকাহে ভাল হব যেন পাও। এইজনে নো কি করে কলৈ যায় তাকে প্রথমতে চাই লও, মনে মনে পিছে পিছে কই থাকুসুন। মানুষ দেখুন মোনাটোর মস্ত জাল এখন উলিয়াইছে, মাটিতে মেলি দিছে জাল, খুব সাবধানে মেলিছে, হে গোটেইখন জালতে খুঁত চাউল এসোপা ছটিয়াইছে, মোনাটোতে আনিছিল চাউলবর। তারপিছত মানুষজন দেখুন কোরবালে গলগৈ, নয় নয় হওয়া হওয়া লুকাই আছে গৈ বহুত দূরত। ও, তার মানে এইজন হল সেই সাধুটোত থকা ব্যাজজন, বারু চাই থাকুসুন কোরপানি কলৈ যায়।
1: এ শুনিছানে, এ শুনিছানে তোমালোকে, হেৰা চৰাইহঁত শুনিছানে, ৰবা ৰবা, সেইবোৰ খুঁত চাউল খাবলৈ লোভ নকৰিবা, সেইখন জাল চোৱাচোন, খুঁত চাউলবোৰৰ ওপৰতে সেইখন জাল, জাল জাল, আঁতৰ হোৱা, সেইখনৰ পৰা আঁতৰলৈ থাকা, নহলে ফানত পৰিবা, হত ব্যাধৰ ফানত মৰিবা, মৰিবা সমূলি মৰিবা।
0: রক্ষা কোনো মতে, মোর অন্ধকন্ধ শুকাই গেছে একেবারে, মাতো নলাই হয়ে গেছে, অথনিরে প্রায় কমখন চিঁড় বাকর করে আসো নে, কোরবাত পানি দুনিয়া এটোপাকে খাই আহবগে লাগিল।
2: আকো আকো এই যে কপো ওলালি দেখুন, আর দেখুন কপো রজা চিত্রগিব, চিত্রগিব চিত্রগিব কপোরা চিত্রগিব, হেইফালে হেইফালে না যাবা, হেইখন জাল জাল, হেইবোর খুঁত চাউল পিয়াজ এজনে ছটিয়াই গৈছে, জাল পাতি থৈছে,
0: মোৰ মাতটো যে ভালকৈ নোলোৱাই হল, এওঁলোকে যে চাউলবোৰ দেখি সকলে ইমান রং পাইছে, ইমান কুর কুর কুর করেছে, কি হব এটা, এওঁলোক যে বন্দী হব এটা, এওঁলোক যে বন্দী হব এটা।
3: হেৰা কপৌহঁত, হেয়া বন্ধু লঘুপতনকে আমাক কিবা কৈ আছে হে?

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1-4-555 নম্বর ফোন করক।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: কাইলৈ দিনৰ 12:30 বজাত প্ৰচাৰ হ'বলগীয়া ফোন ইন লাইভ আইডিঅ'ৰ বুলনিৰ বিষয় গৰ্ভাৱস্থাত স্বাস্থ্যৰ যতন। অনুষ্ঠানৰ অতিথি স্ত্ৰীৰোগ বিশেষজ্ঞ ডাক্তৰ সপলা পাটোৱাৰী। শ্ৰোতাসকলে অনুষ্ঠান চলি থকাৰ সময়ত আমাৰ অতিথিৰ সৈতে পোনপটীয়াকৈ ফোনযোগে কথা পাতিব পাৰিব। অনুষ্ঠানটিৰ আগধৰিব ভাস্বতী কলিতাই। শুনিবলৈ নাপাহৰিব কাইলৈ দিনৰ 12:30 বজাত আইডিঅ'ৰ বুলনি অনুষ্ঠানত। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া আগবঢ়াইছোঁ এটি বৃন্দগান, প্ৰযোজনা পুৰুষোত্তম দাসৰ।

0: চাই রাখব লাগবে। আপনি যদি সুইমিং পুলত গৈছে বা কিবা গৈছে, খুব ভালকে কানখন চাফা করে রাখব লাগবে যাতে কানত কোনো ইনফেকশন নহয়। তারপিছত হল সর লি বা ডাঙরও আমি ইমান হাই ডেসিবেলর আমি এই যে ক্র্যাকার্সব মানে আতসবাদীব সেইবিল আমি যান পো আঁতরি থাকলে ভাল। তারপিছত আহিলে ধরক আজিকালি একটু খুব লাউড মিউজিক, লাউড মিউজিক খুব বেশি খুব বেশি সেই লাউড মিউজিকব মানে এনেকা মানুষ যি অকমান অসুবিধা পাইছে হি শুড বি কমপ্লিটলি এওয়ার অফ যে মোর আরো ফার্ডার মোর কানের কিনা প্রবলেম হো পড়ে নাকি। সো সেই মানুষখিন কম যে তোমালকে কোনোবাই যদি অসুবিধা পাইছা কিন্তু অল্প আঁতরি থাকা ভাল হব। আর একটা বস্তু আছে আমার মানে ঘরুয়া পদ্ধতি, গরম তেল, কচু পাতর রস এই কিছু বস্তু কানত দি দিয়ে আমি এনেকা পাইছো তারপর গোটেই কানখন মানে পচি যায়। সো সেই ধরনের ঘরুয়া পদ্ধতিব মানে ব্যবহার নকরিলে আমার কারণে ট্রিটমেন্টর তেতিয়া সুবিধা হয়। হয়তো কিবা থাকিব পারে উপকারিতা কারণ এইবিল বহু দিনের পর চলি অহা বস্তু কিন্তু আমি এটা যেখানে দেখি আছো কিন্তু বহুত কষ্টকর আমার কারণেও ট্রিটমেন্ট করবলে এইবিল দিয়ার পিছন
1: কারণ হয়তো উপকারিতা থাকিও পারে
0: হয় কিন্তু প্রত্যেকটোর কারণে
1: প্রত্যেকটোর কারণে মেডিসিন হব নোৱাৰে। হয় খুব সুন্দরকৈ আপনি কৈছে ডক্টর কল্পনা শর্মা, আপনি আহিলে আমার এইখানে সময় দিলে আর আমার প্রশ্নের উত্তর দিলে, শ্রোতায় নিশ্চয় উপকৃত হয়েছে এইখানে শুনি। আজিলে আমি আমার পরিয়াল কল্যাণ অনুষ্ঠান ইয়াতে সামরিব লাগিব। আপনার পুনর্বার ধন্যবাদ জ্ঞাপন করছো।
0: ধন্যবাদ।
1: আর শ্রোতা হে আছে ডক্টর কল্পনা শর্মা, মুরব্বী অধ্যাপিকা, নাক কান ডিঙি বিভাগের গুহাটী চিকিৎসা মহাবিদ্যালয় আর চিকিৎসালয়। আজি এইখানে কথার আমি সামরিছো, অহা খন্ডত আন এটি বিষয় লো আপনার ওসর আমি উপস্থিত হমি। নমস্কার।

0: ধীরে সুস্থিরে আপনার কবলগিয়াখিনি কোক। আমি বিভিন্ন রাজনৈতিক দলের যদিও রাইজর প্রতিনিধি, মানে আপনারই প্রতিনিধি।
1: হেৰি, আপনাদের এটা আমালে পিঠি দিলে নহব
2: নয়?
3: নহব। বছরে বানপানী আমাক আঠানি আবানি করে, ইয়ার একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা কর।
0: হব, আমি বারো বিধানসভা আর লোকসভাত এই বিষয়ে প্রস্তাব দাঙি ধরিম, আপনাদের চিন্তা নক।
4: রব রব, কোকসুন বারু, আপনাদের রিলিফর বস্তু বাহানি ঠিকমতে পাইছে?
1: ঠিকমতেই পাইছো, ঠিকমতেই পাইছো। আর এয়া আমি তার নমুনা লৈ আহিছো। এয়া চাওক, চাউল পচা, আর এয়া এয়া দাইল চাওক, চাওক
5: নাকর ওসর লৈ চাওক।
0: হাউ স্ট্রেঞ্জ।
1: এতিয়া কোকসুন, আমি মানুহ নে কোনোবা ইতর প্রাণী? হ্যাঁ, জন্তু জানোয়ারকো এই আহার দিব নারী, অথচ আজি কেবাদিনেরপরা সাহায্যর নামত আমাক এইবর গোন্ধোয়া মলঙ্গি যা চাউল দাইল দিয়া হয়েছে, আমি তাকে খাই প্রাণ রক্ষা করবলগা হয়েছে।
3: এইবর খাই প্রায়বোরে পেটর অসুখ হয়েছে।
0: ফুকন স্যার, আপনি এইবিল ডিস্ট্রিবিউট করার আগতে ভালদরে চেক করা নাছিল নাকি?
6: না না, করাইছিল স্যার, করাইছিল, কিন্তু কি করব স্যার, গুদামত থাকুতেই বস্তুবর এনেকা অবস্থা পোয়া হয়েছে।
4: এইবার এইবার বিধানসভাত সরকারি পক্ষই ভাল প্রশ্নের সম্মুখীন হব লাগিব।
0: আপনালোকে চিন্তা নকৰিব, আমি বিরোধী পক্ষের তরফের পৰা বিধানসভাত এই বিষয়ে একটা জরুরি তদন্তর দাবি করিম।
4: আমি আহো ফুকন, আপনি নিজে ইয়ার একটা তদন্তর ব্যবস্থা করবলৈ ললে ভাল হয়।
6: ভাল বাৰু স্যার, মই কৰিম।

0: খাব পায়। আমিতো এইকেইদিন এই চাউলৰে ভাত খাই আছো। খা খা হাতকীয়া ভাত, গৰমে গৰমে ভাতকেইটা খাই দে, খাই দে বোপাই, খাই দে। দিলীপ মাজনী তহঁতেও খা, ময়ো খাইছো, এয়া খা খা। মৰো যদি আটাইকেইটা একেলগে মৰিম, খাও বোপাই খা।
1: মই খাব নোৱাৰো মা, মই খাব নোৱাৰো।

মোর খুড়া বিন্নাহার মূর্ত হও পটিত বর্তমান শির উজ্জ্বল ভবিষ্যৎ।